السلام علیکم آکاشوانی کرگل کنا فرچو پیوت پی پروگرام شربان چمو جوی اس لکھوری نا یان سرچی گنتا ناس کتھک چینیوت نا چی شتی نا جون سلام پو فرت مو جن سونشی یلرین مو چی پروگرامر کا لکش خن سرما چون سے اچھے نمون کا کفونون ردیان مجغی دین تن گار گار جک سیوت نسنگ نن مت سن مت رگا مو سن مون یم بو جک سی بکتوک سبس اس نلا پروگرامی چیر پو প্রোগ্রামি গজুক পেকা ওয়ার্ল্ড ফুটবল ডে দীঘা তুস পেকা আজিয়ান সাকপাস পেরারি ফ্রচুগে নিয়ম্বু নিয়ম্বু ঈদ উজুহে স্কোরলাং এন্তং সাকপাস পেরারি ফ্রচুগে দের ইয়াপনা জারিনা খানামিকানা চ্যালেঞ্জেস অফ ইউথ ইন টুডেস ওয়ার্ল্ড দীঘা তুস পেকা এন্তং সাকপাস পেরারি ফ্রচুক পে ফ্রালুকস পেদ কাসেতা প্রোগ্রাম পোলা গজুক পেদ নিয়ানখান কোন ওয়ার্ল্ড ফুটবল ডে ফুটবলই জাকপো মিউলি থোয়কা ফুটবলই জাকপো ইন্টারন্যাশনাল মিউলি থোয়কা মল্লাখমি জাকচিক ইনসু গাও ফুটবলই খাকচে ইয়াদুস সাক চিক ডিল বাসে জাকচাও ইয়াং দি মিউলি থোয়কা পপুলারিটিস মশহুর ইউ চেসপো জুন লাস্তাসে জাক পাসংসে ইনসু ফুটবল মিউল গাং পিয়ানুক সাক বাসেক পপুলার ইয়োৎখান মিংবিউং ইয়োৎখান শিয়াংস পারসে নো নিয়ানুক না চিক চিক ইনসুক ইয়াং দি গেম পো ইয়াদি শিয়াংস পারসে নো গা মিমাংশিক ইন না গা এজ গ্রুপ চিক ইন না কাতো ইয়া গা মিউল চিয়াং ইন না কাতো রিয়াস্ট্রি চিয়াং ইন না কাতো দে মিমাং সুনিস তুয়া পাসান বা ছাতসুক ফুটবল নাতাং আস্তেত না কাতো দিউ নাতাং সেরে শিয়াংস পারসে নিক চামেনসুক বালকি দিয়ানুক পেশন ইয়া সক নিয়ম্বো টিম ওয়ার্ক নিয়ম্বো লাস বাচাস দিয়ানুক ডিসিপ্লিন ইয়োর চাস দোনা সক চিক ডিল বসে দুক চাস পো ইউনিটি দু ছো সিম্বল চিক ইনসুক ওয়ার্ল্ড ফুটবল ডে লোবিং মা মাই ছেস নিশুসাগা মল্লাখ্যং মা ছাচুক দি জাগি তন্তাক পো ফুটবলি ক্রিমস পো ইয়া ফুটবলি কালচার দর্শাস ইনাং ইয়া দুস গাতি সমাজ পিকা গাতি চিছক পিকা গাছোগা ইম্প্যাক্ট চিতানুক গাছুক আসারাত কাতু জাগান্দুক দিউন লা স্টেচাস পোয়া দিউ নিমিং নং সোশ্যাল ইম্প্যাক্ট কুনলা স্টেচাস পোয়া দুন গাতাঙা রেকগনাইজ ছাচুক চাসপো ইনসুক ইয়াইলিং এনখান কুন গাতেস দির গ্যালরাস পোলা কা তুলতেত না ফুটবলই দারেসি মডার্ন ফর্ম পো ইংল্যান্ড আনুক না ডেভেলপ ছাখান ইনসুক উনিশবি সাইদি আনুক ফুটবলই রুলস কুন গাতাঙা স্টোস খান ইনসুক অফিসিয়ালি ইয়াং কুলিয়া কুলিয়া দি হিয়াংস পার্সেনু মিউল গাং পিয়ানুক মশহুর মিউ বিউ ছাখান ইনসুক দি ফুটবল পো ইন্টারনে দারে ফুটবল তেত না কতো ইন্টারন্যাশনাল ইয়া মিউলি থোয়িকা অর্গেনাইজ বা ছাতসুক জেসে ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেরে জের বেছেন্দু নিদি পপুলারিটি আঙাতে তেত না কতো দিউ আতাঙা লিগস না এক্সাইটিং ইয়া মানা আঙাতাঙা দেমো সরখান গেম চিক ইনসুক ফিফা ওয়ার্ল্ড কাপ ইংস ছাছা লাকা তুলতেত না ফিফা ওয়ার্ল্ড কাপ মিউল গাং পিয়ানুক সক পাসিক ছোগো ফুটবল টুর্নামেন্ট পোইনসুক ইয়াং দিউ হার লোজব্রি রিয়াপ নামিনে লোজব্রি আনুক চিক ফেরা চিক চিক অর্গানাইজ ছা ছাচুক ইয়াং লোকসো লোকসো মিউলি লোকসো লোকসোর গ্যাস্ট্রিক ইউনিস দি খুন্তি ন্যাশনাল টিম উন দিয়ানুক হেসালেন মা ছাচুক ওয়ার্ল্ড কাপি এহমিয়ত পখরং চা ইন জেন নাকাতো দিউস গা গ্যাস্রি চি ইন নাকাতো ওদে ফখরি সিম্বল দঞ্চস ইন দিয়া চুকসলা চাম শিক মিলিয়ন চানুক দে ফ্যান সুত না দুন লাস্তোদ্রা বখান ইউত না খুং দিউস হিয়াং সুশেস ইন সু দিয়া চুকসলা গাতি গ্যাস্রিত হিন্দুস্তান ইয়ানুক গাতং সাগার তকসপা ওতং ক্রিকেট লেগ সিনা মিং বিং ইয়োতং আম্মা কুলিয়া কুলিয়া দারে গতি ফুটবলই ফ্যান্স কোনা ইয়া ফুটবল আং গতি রিয়াস্রিত হিন্দুস্তান ইয়ানুক রিয়ালা নাইয়াম বগ্রো ছেনুতে ইনসুক ওয়েস্ট বেঙ্গল মণিপুর কেরালা গোয়া দুন

ওদের ইনফ্লুয়েন্সার পোলতাছে খোঁজি ছাচিন যে মানে ইনসিকিউর ফিল ছাচিন রং না রং কামি ফিল ছাচিন খো রং না রং ওর দেমো ছোসামিন খো ওদের কামি ফিল ছে ফিল ছা স্টার্ট ছাচিন কি রং দেমিক মিন্দু খালা মতলব খো না মানে হাত চির দেমিক দু রং দেমিক মিন্দু জেরে খো রং না রং চিবাচিন নি কম্পেয়ার বাচিন ইয়া বুঝছে গত না ইনফ্লুয়েন্সার চিগে লাক্সারি লাইফ স্টাইল চিক ইয়া হাই ফাই লাইফ স্টাইল চিক তো ফলো বেন উত না কতো খাদু ফিল ছাচিন কি মারি লাইফ পো মানে গন্ডিক দু না মানে চং মেথ খান চিকিন সুজে রে রং না রং চিবাচিন নি কম্পেয়ার বাচিন সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন পোস্ট চিবাচিন চুকনি যে বানা ইউ তুন হা ইয়া গতুক ইনসান চিকিন না কুলিয়া কুলিয়া খুয়ে কনফিডেন্স পুখোস চিবাচিন চুক খতম বাচিন চুক দেখানে ইউ তু নিশ্চি বাচিন চুক নি যে বানা রং আসলি লাইফ পো গা চুক সুয়োত জেরে ওদোর জেতে না খোঁ ওদে এডিট বাখানি লাইফ পিকা খোঁ ওদে দেমো চোরখানি লাইফ পো না রং লাইফ পো কম্পেয়ার বাচিন দেনাও গাতেস দিয়ানু ভাগুই কোশিশ বাচে কি হামেশা অনলাইন চি গা চুক চি শিস্তান না ওদো সিরিফ ওদো রিয়েল রিয়েল মিউ মত চাজে বানা খোঁই ওদন গাংমা চিবা সুমত নাতা এডেড বা সুমত নি ওদো ছানা গাতেস চিবা চাজে বানে নি গাতেস রং না রং নাতা হাগুয়ে কোশিশ বাচা ইয়ং চিক না কম্পেয়ার বিন মানে মি দুক চা তিসরা গাতা ফেস পুচুং দুক ইউ তেনুক চ্যালেঞ্জ গা চুক চ্যালেঞ্জ ফেস বার গুসিন দু না মেন্টাল হেলথ এন্ড ইমোশনাল স্ট্রেস জাদা দখসান গাতা ইউ তু নেং থং দুক ওচুক চ্যালেঞ্জ চিকিন কি অতি ইউতুন দখসানা ফিজিক্যালি হা খো বডি আলতানা ঠিকঠাক মানে মা জবরদস্ত অন্দু খো মানে ঠিক অন্দু ফিট অন্দু লেকিন মেন্টালি কত খো আলতানা খো হাত সে জাদা খো চি সংসন্দু এক্সস্ট সংসন্দু নালি অন্দু চাজ মানে ওভার থিঙ্কিং এনজাইটি জেরে লোনলিনেস খো মানে আকেলা দুকচা ইয়া ইমোশনালি বার্ন আউট ওদের স্ট্রেস পো ওদের চ্যালেঞ্জেস পো দখসান অতি ইউতুন বহুত জাদা থন্দু মানে কমন সংসদুক চাজে বানা বহুত সারে লোক রং চি ফিল ছ না ওদো ওপেনলি শেয়ার বাইন মামিন্দুক কিউকি চাজে বানা খোঁজ জিক সেন্দুক ওদো চাজে বানা খোঁজ আগর খা ফিলিং শিকতং সেদো ইমোশনালি খা সাপোর্ট চির গোস ওদো খাতে ওদো কাতো খোঁজ মিউন লাঙাতা ইয়া প্যারেন্টস লা ইয়া খো রং বাসং ছগরিয়া ইয়া খুরি পিয়ার শিগা সাথী গা খোঁজ কাতো শেয়ার বানা চি ছিন্দুনি খোঁজ জাজ বেথা লাঙা রং দিন দিক জেরে জেরে খোঁজ চি ছিন্দুক যে বানা ওদো জিক সেন্দুক জেসে কি এক স্টুডেন্ট ওতে খো ক্লাস আং না সা দুন পখো স্মাইল বিন্দু লেকিন খো খাংমা সংসে রুম ইয়ং খো চি ছে যে বানা এনজাইটি শিকার সংসে ইয়া ডিপ্রেশন ইয়া স্ট্রেস ফিল সংসে খো হাতছে জাদা উইত কবি না খোঁজ খুরি ফ্যামিলিয়া ওদের প্রেশার ওজে সেকা খোঁজ চিবে যে বানা মতলব ফ্যামিলিয়া জার বি কোশিশ বে থা লেকিন চিবে যে বানা ফ্যামিলিজ খিরি এজ পে অনুক স্ট্রেস সুমতা জেসে কি আতাং শুনছে ফ্রি গো মানে ইয়া লঙ্গা দুই ইতনা মানে স্ট্রেস ছে দেওয়া যে না খিরি এজ পে কা স্ট্রেস সুমতা কি এজ পে কেন জাস এ বাত পিন দো বাত পিন জরে আতে যেন কম্পেয়ার চিবা সে ফ্যামিলি সং ওদা চিবে ইতনি জার বানা মতলব চাং এহমিয়া চিক তাং মমিত দু জরুরি মেন কি হর ইনসান হা জো বাহির সে স্ট্রং দিখতা হে ও ইন্টারনালি খোয়া মতলব মেন্টালি খোয়া পিস মানে ইয়ং চামেন কি ওদো জরুরি মেন কি গা সুচিং তা পারফেক্ট হো না খো হেলা মানে মেন্টাল ইয়ং পিস ইয়ং চিন সামসে ওদো মতলব জরুরি নহি হতায় আগর গতি প্যারেন্টস শুনলা দেনাও মেসেজ কি আগর খোই ফ্রু চুপ চাতে দুকনা ইয়া ইরিটেট ছানাতে যে তেস পেরেক বুলিক যে বানাঙাতা ঙাচি ফ্রু মানচে চে খ্রাকলুং চে ইয়া ইমোশনালি খোঁজ চাং মানাঙাতে দিন যে না চা খোয়া খুশি জেরে ইয়া দুঃখ চে জেরে চাং খো জাদা দিহান চিতাং মেথা তো সিরিফ খোঁই ফোন পোসা কম ইউজ বোঝরে ইয়া ফোন লচা মালতো জেরে খোঁ চাং আসার ছাচা মেন পায় মাতে যে দে বুলিক মানে কি ফোন ইওয়াজে সে কা খ্যাং সংসিন কি ফোন ইওয়াজে সে কা খ্যাং চুপ চাতে দুঃখসিন সাক না ইয়াম বুদুক পামিত খেলাং জেরে খোঁ ফোন পোচা কম ইউজ বসে চাং ছাচা মেন নি প্যারেন্ট শুনলা চি বার গুসিন যে মানে ইমোশনালি খোঁ সাপোর্ট বার গুসিন গা জাগে কা খোঁ সাপোর্ট রুগোসা দুঃখ জেরে প্যারেন্ট শুনাং ওদনলা এহমিয়ত তং মার গুসাস ইন ইয়াং চৌথা চ্যালেঞ্জ পুচি দুগ্নি যে বানা ফ্রু দাসাস ইউ তুলা ক্যারিয়ার কনফিউজন এন্ড ফিয়ার অফ দ্য ফিউচার কি আরে আগে সংসিচি বচিন চুক হ্যাঁ আরং আগে জিন্দগি মে মে ফিউচার মে কে করু যেখান পে ওদে চ্যালেঞ্জেস পো খা জাদা ফেস পার গোসিন দুক দারং দিং দৌর প্যাং আগর অপরচুনিটিস কাতু আতাং হাতছে জাদা ওত না আতে সে বাদে দাকসান খিমতি দৌর প্যাং নু না না হাতছে জাদা অপরচুনিটিস দুক জরে অত চুকসলাং আতি দৌর প্যাং ইউ দা দাকসা সি দৌর ইয়াং নুক অপরচুনিটিস কাতু আগর জাদা ইয়ত না উসে বে জাদা চু তিন চুক নি জেবানা কনফিউজন হু তিন চুক জেসে কি ডক্টর ফিল এস্তানা ইঞ্জিনিয়ার ফিল এস্তানা